0: বিজনেস ইলনে
1: কই ইলাও হাতাও জু আপি নুনা মেউটাও বা তামানে তা কই ইলাও হাতাও জু আপি খাচ্ছিও মঙ্গা তা আকাগু ইলো আনে তামানে আউলা আকাগু ইলো আনে হাঙাটি গিয়ে আউলা লঙ্গাম মঙ্গা তানা পিলে গায়ে যাচ্ছে খাও সকাও হাতাশে মাজুইত আটসুটাও হাতাশে মাজুইত ইনুনিঙাতুনি তাক কুনুঙা তুষা তিচি হাত্তা খেসি খাও সকাও গুটি বিনুনি নুনা বিমেউতানো
0: সুযোগ পিতা সঙ্গে আমি আমি সুকালি উত্তর লোক আইফোন 27 মেমোরি সম্মত তুষারুটি আকা লোয়ানি তুষারু তাই মিলোয়ানি ইলোলিনি হানুইট তুই না নিউ মাজুনি বর্তিনি গাছ তুষারু নামি উমি আমি তেল
1: আসিগো কামান আক্তু তামান না
0: আলিয়ানাক্তু আলোক আলিয়ানাক্তু আকাগুইলে গিনিয়ানি তো হাতলা রুমকালো মেসুতা তাকানে কাউ মে তাউসিয়া রেউলিলাম মে উসিলানাম মানাচিয়ালাম মাহাইতিরুতা তাই নানি তো লক্তব হাই সাগুতিনি পিনসুয়াগুতি গত্তিগো কিগুতিংগিতিগো আকাউংগি সুকুইতাউ সংগুলম মাতা মি
1: খিলালুগে
0: মাকুয়া
1: খাওয়া সিনিং খাওয়া সিমা গিবি নামুয়া সুমা তা।